হামিদ বুবু যা ওয়ে ইনদে মামরু ওয়ে ইনদে মামরু আহমদি ওয়ে দি সামনে নে জাল ওয়ে ইনদে ইদ্রিস দি দেম কো ওয়ে ইনদে মুসা জা দি ক্লাজা ওয়ে ইনদে হামিদ বেদার বা ওয়ে ইনদে সেমিল ফো এ দেনা আঙ্গল দ মচু দ ফো ওয়ে ইনদে মেল

ধর লিখা মন ডাই মু ধরন থা মসিন থাইব না হন নে নিচে মা মুদি ছিড়ে যা ছিড়ে যা ইনাওরন মি জোড়ো মি ফালিন দো গাছি বগিনাই গন্ডে হদু মি জিবি দিরু মি পড়ি লাম মি সুপ্তর গোরন গোসল মে হডা কো ডেজা ফিটার মা